জীবন অন্ন সাথ সমতা রাখের ধরতি চুমি পাও জন্ম এই মফেরি ধরতি নেপাল প্যারো ভূমি মাটু অন্ন ফলাউদই সকলকো যো প্রাণ ধান্নে কুরো আম্রো প্রাণ ছ শ্বাস অগ্নি জলকো আকাশ অগুলো জুরো যে খাঞ্ছৌ ফল ফুল অন্ন রসলে যো প্রাণ ধানি দিনে ধরতি নেই সব কি অপার মমতা মায়া ফিজাই দিনে প্রাণে দূর হুঁদা রুঁদা বিরহলে ধরতি বচাও অব প্যারা ছন সব সন্ততি সকলকা নৌ লাখ প্রাণী সব শ্রোতাহরু হামি কার্যক্রম সাহিত্য সরোবর বলিরহেকা ছৌ আজ হামিলে ছন্দবদ্ধ কবিতাহরুলাই নিয়া প্রস্তুত গর্ने জমর্গ গরিরাখেকা ছৌ আর অর্কো কবিতা ছ ছায়া ঘাম লুকা মারি গরিরহে আকাশ ধরতি ভর শিলু পুত্র সমান সূর্য নভকো ছায়া উতই নির্ভর ছৌ ধরতি নভকো পিলা প্রকৃতিকো নেপাল আমা কহি ছায়া এক পবিত্র ধাম ঋতুকো মায়া ছ এউটা এহি অগলা ছন অলকা পুরী হিমচুলি নেপালকা গৌরব চাঁদিকো ছ ধুরী গজুর সুনকো ছানো নয়া সৌরব লাখৌ লাখ হাজার মুন্তির চুলি এউটা নয়া দেবল মেরো দেশ পলা পলা বদলিনে সৌন্দর্য হো কেবল ভৈলো ঘাটু র সৌরঠি লহরমা খ্যালি বজে সুন্দর মেলা পর্ব হাজার তীর্থ সবমা নেপাল ঝাই পুঞ্ছর এউটাই আগন মা ছ স্বর্গ সুখকো খেলনি রমাইকন এউটাই মাত্র ছ দেশ সুন্দর নয়া নেপাল প্যারো ঝন ফুলবারী ভরি ফুলকো ছ মহিমা নানা থরি ফুলদছন মৌরী ফুল চুষের যাঞ্ছ ভ্রমর উদ্যানমা ডুলদছন ফুলদো ফুল অনেক রঙ রসকা বাসনা চলে মগমগ নেপালী যতি ছৌ ঠুঙ্গা কুসুমকা নিচির কালী তক মেরো দেশ কঠোর পৌরখ গরি আরজের মায়া দিনে সন হামরা শির পাউ বাউ বলকা সৌন্দর্য পোখি দিনে নেপালী ছ বিরাট নাউ জসকো নেপাল মা ছন জতি নেপালী জয় গান গাউছন সনে পঙ্খা উচালি সন্ততি নেপালী জয় গান গাউছ সদৈ পঙ্খা উচালি নয়া ছরদৈ জ্যোতি হিমালকো বগলমা ছন চন্দ্র সূর্যৈ যাহা আনি সুন্দর শান্ত ছৌ ভুবনমা সাম্রাজ্য হারে কতি আম্রো হার হুঁদৈ ভয়েন কইলেই ছৌ স্ববিমানী অতি আম্রো পৌরক বীরতা বিগতকো পুর্খা লডেথে যাহা নেপালী শির উচ্চ পারদ ছ জয়ী নেপাল ধরতি আহা ঝুলকে ঘাম ঝুলুক জ্যোতি পৈলো ঝুলকা নিকালি চুলি নেপালী জব পুক্ত শৈল শিরমা আকাশ নৌলো খুলি সীতাকো পতিব্রত তা ছ ধরিলো আদর্শ তা বর্ষক দেখি ছক্ক পরে বিরাট দুনিয়া লঙ্কা পলঙ্কা তক তারা উত্তরকে উদাই ত্রিকুটি ছঞ্জ্যোতি ছরদৈ যাহা নেপালী শির উচ্চ জ্ঞান শিবলে ল্যায়ে নি পৈলে ইহা পৈলু জ্ঞান মুহান বুদ্ধ অইলে জোচিন ঔ তিব্বত চমকাইন ত্রিকুটি গয়ের পৈলে গর্দৈ নয়া হিম্মত